ساعات هي دي بقول لك تبعك কলা আগে বানিয়ে আর কলা আগে ভাগ ফতির লাগি রয়ে গেছে।